0: হৈ আখম হৈ হৈ তিমি জাস্তি রাম রে কই থর সংসার হৈ কুহু কুহু গাউছে কইলি তিমি জাস্ত অসল মন বাকি কই থর সংসার হৈ হৈ চৌরি কচাম্র চেপে তিমি জাস্ত সুপার বিউটি কই থর সংসার হৈ
1: নমস্কার মা ইউনিক পরিয়ার তপাই অইলে শুনবে হুনুন্ছ রেডিও সফলতা 103.4 মেগাহার্জ।

দেখা হারিয়ে গা হাবা পাতা কে রেখা হে রাই উফ্রিতাই পুঠারা লাউ দাই হে রাই উফ্রিতাই পুঠারা লাউ দাই বাদা বাতাউ দাই গীত গাউ দাই হাবি সবাই খুঁজে থাক।

0: ফেরি কাপে আর রয়েলে উঠতে উল্লা রেডিও সফলতা শুনে রাখুন
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
2: শুনে মন লাইভ।